আকাশ পানি কৈলাসাহর। আজ শনিবার 9ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5:58 হয়ে 30 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

অর্ধচন্দ্রাকারে অবস্থিত এই পঞ্চগ্রামের বিস্তীর্ণ মাঠখানার প্রান্তে ধনুকের ছিলার মতো বহিয়া গিয়াছে পাহাড়িয়া নদী ময়ূরাক্ষী। পাহাড়িয়া মেয়ের মতোই প্রকৃতি, সাধারণত বেশ থাকে, জল বাড়ে কমে, কিন্তু বন্য প্রকৃতির উচ্ছ্বাসের মতো বন্যা আসে অকস্মাৎ হু হু করিয়া, আবার তেমনি দ্রুতবেগেই কমিয়া যায়, তাহাতে বড় ক্ষতি হয় না। পঞ্চগ্রামের মাঠের প্রান্তে বন্যারোধী বাঁধ আছে, তাহাতেই বন্যাবেগ প্রতিহত হয়। বাঁধটি মাত্র পঞ্চগ্রামের সীমাতেই আবদ্ধ নয়, নদীকূলের বহুদূর পঞ্চগ্রামের প্রান্তসীমা অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। কবে কে এই বাঁধ বাঁধিয়াছে কেহ বলিতে পারে না। লোকে বলে পাঁচের জাঙাল বা পঞ্চজনের জাঙাল, লোকে ব্যাখ্যা করিয়া বলে পঞ্চজন মানে পঞ্চপাণ্ডব। মা কুন্তীকে লইয়া যখন তাহারা আত্মগোপন করিয়া ফিরিতেছিল, তখন এই অঞ্চলে ময়ূরাক্ষীর বন্যা আসিয়াছে, দেশঘাট ভাসিয়া গিয়াছে, ধান ডুবিয়াছে, ঘর ভাঙিয়াছে, দেশের লোকের দুঃখ দুর্দশার আর সীমা নাই। রাজার মেয়ে, রাজার রানী, পঞ্চপাণ্ডব জননীর চোখে জল আসির লোকের এই দুর্দশা দেখিয়া। ছেলেরা

0: বলিল, কাঁদো কেন মা? মা আঙুল দিয়া দেখাইয়া দিলেন লোকের দুর্দশা। যুধিষ্ঠির বলিল, এর জন্য কাঁদো কেন? তোমার চোখে যেখানে জল আসিয়াছে সেখানে কি লোকের দুর্দশা থাকে না থাকিতে পারে? এমন প্রতিকার আমরা করিতেছি যাহাতে আর কখনো বন্যায় এই অঞ্চলের লোকের ক্ষতি না হয়। বলিয়াই পাঁচ ভাই বাঁধ বাঁধিতে লাগিয়া গেলেন। বাঁধ বাঁধা হইল। পঞ্চপাণ্ডব চাষিদের ডাকিয়া বলিয়া গেলেন, দেখো বাপু, বাঁধ বাঁধিয়া দিলাম, রক্ষণাবেক্ষণের ভার তোমাদের। প্রতি বৎসর বর্ষার প্রারম্ভে রথযাত্রা, অম্বুবাচী, নাগপঞ্চমী প্রভৃতি হলকর্ষণের নিষিদ্ধ দিনগুলিতে প্রত্যেকে কোদাল ঝুড়ি লইয়া আসিবে। আপন আপন গ্রামের সীমানায় বাঁধে প্রত্যেকে পাঁচ ঝুড়ি করিয়া মাটি দিয়া যাইবে। তিন দিনে তিন পাঁচ পনেরো ঝুড়ি মাটি দেবে। সেই প্রথাই প্রচলিত ছিল আবহমানকাল। যখন হইতে জমিদার হইল গ্রামের সর্বময় কর্তা, হাসিল পতিত খাল বিল খানা খন্দ ঘাসকর বনকর জলকর ফলকর পাতামহল লতামহল এমনকি ঊর্ধ্ব অধ দরবস্ত হক হুকুমের মালিক, তখন হইতেই বাঁধ হইয়াছে জমিদারের খাস সম্পত্তি। জমিদারের বিনা হুকুমে কাহারও বাঁধের গায়ে মাটি দিবার বা কাটিবার অধিকার রহিল না। যখন এ প্রথা উঠিয়া গেল তখন জমিদার বেগার ধরিয়া বাঁধ মেরামত করাইতেন। হাল আমলে বাঁধ ভাঙিলে সেই রেওয়াজ অনুযায়ী বাঁধ বাঁধিবার খরচের কতক দায় জমিদার, কতক দায় প্রজা। বৎসরে বাঁধে মাটি দেওয়ার দায়িত্ববোধ লোকের চলিয়া গিয়াছে। বাঁধ ভাঙিলে ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত যাইবে, তদন্ত হইবে, এস্টিমেট হইবে, জমিদার প্রজাকে নোটিশ হইবে, তারপরে ধীরে সুস্থে বাঁধ মেরামত হইতে থাকিবে। বিস্তীর্ণ পঞ্চগ্রামের মাঠ জলে প্রায় ডুবিয়া গিয়াছে। দেবু ঠাহর করিয়া আলপথ ধরিয়া চলিয়াছিল। রাত্রে আকাশে যে ঘনঘটা জমিয়াছিল সে ঘনঘটা এখন অনেকটা কাটিয়া গিয়াছে। প্রখর রৌদ্র উঠিয়াছে। রৌদ্রের ছটা জলে পড়িয়া বিস্তীর্ণ মাঠখানা আয়নার মতো ঝকমক করিতেছে। ধানের চারাগুলি বড় দেখা যায় না। জল কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর। বর্ষার জল নিকাশের যে দুইটা নালা আছে সেখানে জল এক বুক, স্রোত প্রচণ্ড। বাকি মাঠের মধ্যে জলস্রোত মন্থর, প্রায় স্থির রহিয়াছে বলিয়া মনে হয়। মধ্যে মধ্যে সেই মন্থর জলস্রোত চিরিয়া একটি রেখা অতি দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে। সেই রেখার পেছনে পেছনে লোক ছুটিয়াছে, হাতে পলুই অথবা কোঁচ। ওগুলি মাছ, বড় মাছ। মাঠের মৎস্য সন্ধানী লোক অনেক, নারী পুরুষ শিশু বৃদ্ধ।
1: অমৃতবাণী অনুষ্ঠানের তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতি।

শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশ পানি কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:35 এবং 7:40। যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত এবং 8:15 সকালের সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 8:30 ইংরেজি সংবাদ, আধুনিক গান 8:40। 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:00 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন লোকগীতি, 12:30 মনের মতো গান। 1:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠানে ছায়াগীতি, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনতে পাবেন ভক্তিগীতি, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছবির গানের অনুষ্ঠান 2:30, 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, তার ঠিক পরেই বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থীর আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন রামধেনু লোকগীতি, 8:30। 9:15 পুরনো দিনের, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 পুরনো দিনের জনপ্রিয় হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন, 8:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনতে পাবেন অতুল প্রসাদের গান, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশ পানি কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। সুপ্রভাত। ইতিহাসে আজকের দিন 1431 খ্রিস্টাব্দে মাত্র 19 বছর বয়সী ফরাসি জাতীয় বীর জোয়ান অফ আর্ককে ধর্মদ্রোহিতার অভিযোগে ইংল্যান্ড সমর্থিত ট্রাইব্যুনালের রায়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আজকের দিনে। আজকের দিনে 1859 খ্রিস্টাব্দে লন্ডনের বিখ্যাত বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। আজকের দিনে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড খেতাব বর্জন করে তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে অবিস্মরণীয় চিঠি লেখেন। আজকের দিনে 1953 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডের অ্যান্টমন্ট হিলারি ও নেপালের তেনজিং নোরগে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন। আজকের দিনে 1998 খ্রিস্টাব্দে আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় 5,000 মানুষ নিহত হয়। আজকের দিনে 1630 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস জন্মগ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে আমেরিকান জ্যাজ সঙ্গীত শিল্পী ও ব্যান্ড নেতা বেবি গুডম্যান জন্মগ্রহণ করেন আজকের দিনে। আজকের দিনে 1744 খ্রিস্টাব্দে ইংরেজ কবি আলেকজান্ডার পোপ মৃত্যুবরণ করেন। 2009 খ্রিস্টাব্দে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী চলচ্চিত্রকার মৃণাল সেনের মৃত্যু আজকের দিনে। 1913 খ্রিস্টাব্দে আজকের দিনে আলবেনিয়ায় নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে। 1990 খ্রিস্টাব্দে বরিস ইয়েলসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন আজকের দিনে। 1919 খ্রিস্টাব্দে ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে আজকের দিনে। স্মৃতি দিবস বা মেমোরিয়াল ডে আমেরিকায় নিহত সৈনিকদের স্মরণে 1868 সালের এই দিনে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করা হয়। শুনলেন ইতিহাসে আজকের দিন।

আকাশ পানি কৈলাসহর। এবারে ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী মান্না দে।

মান্নাদের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী শেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফ কে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের আওতায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: बीएसएफ की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तरह बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और बीएसएफ के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে হম লে রহে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্যারক্রিক ও হারমিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের

0: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্টআপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান এসএসএ, পিএম পোষণ, উল্লাস, পিএম শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
2: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশ নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবশ্যই

অনুষ্ঠান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে HPV টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন, এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতেই 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যেন সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি, ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, সিসিটিভি নজরদারি, এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক এবং ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। তিনি জানান, সামর্থ্য পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। মোহনভোগ আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর আইসিডিএস বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের উদ্যোগে মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। খোয়াই জেলায় এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা

পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টারের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। তিনি বলেন, এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা এবং তাদের নির্বিচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রাখা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন বিকাল 3:30 উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, সিআরপিএফ, ফায়ার সার্ভিস, টিএসআর, ত্রিপুরা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, আসাম রাইফেলস, তথ্য সংস্কৃতি দপ্তর, ক্রীড়া দপ্তর, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সালকিজা সকাং দিল্লি কতালো হাস্তেনি মন্ত্রী অকরানো ত্রিপুরানী হামক্রাইনি সামুং তাংমাবাই তৈব বাংরানী কগ্রখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও কক্তমা থুমনাই রকনে থুম অকক ন শাখা বশাখা বস্কাং জুন তালনি বা শালমারি হাস্তে বেড়াইমা ও ফাইমানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ইয়ামচানি তংহালক সেরেই নাইনব ব আর আমজাইনি জুদা জুদা ঠাই বেড়াইনায়ানো মন্ত্রী অক্রাতেই বসাকা সালকিজা সকাং দিল্লি কতালো মন্ত্রী বক্রকবাই মালাইমাও হাস্তেনি হামক্রায়ক কবাংমা নাংকুকমানি বাবাইও ককলাম অংখা আবনি বিশিঙ্গ তঙ্গ বসংলাহার ফোয়ারমুং ডাবল লাইন রেল লামা বন্দে ভারত ট্রেন চলখ্লাইনা থং তৈ বেড়াইখ্রি তাং বেক্রেপ হামক্রাইন খবৈ তাং সামুং বাংরানী আকরক সুপ্রিম কোর্ট মিয়া হাকতনি বেবা হাইকোর্ট নদাগি মংরেখা খাতিজাক টংমা রায় তালথামনি বিশিং সাকলাইনানি নাংনাই দরবার নকনি বখাকতি সাজাকা রায়রমা লেরমুংবাই খারতা রনাই রক দেরামুঙ্গ ক্লাইমানো দরবার ফাংবক্রক সূর্যকান্ত তে দরবার ফাং জয়মাল্ল বাকচিনি বেঞ্চনি বখাকতি সাজাকা জামিননি খারতানি দাগিমুং সালসাবন এবা খাতিজাক টংখাই তৈনি সালন সাকলাইনানি নাংনাই আবনি লগি লগি জামিননি দাগিমুং দায়িত্ব আলং নকনি আদং রকন সাবুই রমজাকনো দায়িত্ব ফিয়কনানি দাগিমুং রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হা কতর তাই বুই হা কতর দি লুকরকবাই ককলাম সালাইয়ানো অমেল আকাশবাণী তৈ দূরদর্শন যত নেটওয়ার্ক আকাশবাণী ককতমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপ খাই মানবায়ানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রক নাইখুং এবার ককথুম তৈ আওয়াইমুং নাইখুংনি ইউটিউব চ্যানেলও খাই মানবায়ানো অ পান্ডা আমচাইনি ককবা বাই হরনি দাম চার্জরাও তেইশা আওয়াই খনাবুই মানবায়ানো কেন্দ্রনি জনজাতি বাবাইনি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তৈদুল মুংবাই নই সাই ব্রিজিসনি বিশিনি বিশিঙ্গ হাকতর্ন হামচাজাক ভারত নাম তিসানাব যত্তন চুবাচু কবকমুং নারেখা মিয়াপুঙ্গ কৈলাসহরনি বিজেপিনি শ্রীরামপুরনি বদলনি হাবানগ ককলাম সালাইমব অকবকমুংন নারেখা ককলাম সালাইমব কেন্দ্রনি মন্ত্রী মোচাং উইকি উনকৌটি হাঙ্কর বিজেপি বদলনি সামুং হুমুং নখবই কেন্দ্রতে হাস্তে হাপাংনি লুকু হামক্রাই রেগজাক সামুং সেপসাপ হদানি পাইথাক বরক জরা সগৈ রেনা নখবই জুদা জুদা নাংমানি বাবাইন তৈয়ী ককলাম সালাইকা হা কতরবাই বাকসা হাস্তেও বুসকাং জুন তালনি শাল নৈচিসা শালমারি নিট ইউজি আমজকমুং নাহারনাব যত নাংমানি ইয়াপ্রি নাহার জাখা কুচুক রংবেদেকনি তাংরা রাভেল হেমেন্দ্র কুমার মিয়া তাংন কতর ককতমা থুমনাই রকনি থুম অকক্ন শাখা আমজকমুং কাহাম গরং তাই স্রাই স্রাইকে পাইডেনাব বসং আমজকমুং মথা এবা হাংকর নাইকলনাই ত্রিপুরা পুলিশ তৈ গরংজাক কুমুনি মথারকবাই গদালৈ নাংমানি ইয়াপ্রি নাহার জাখা বসাকা হাস্তেও বেবাগৈ কাইচি কেন্দ্রব ও আমজকমুং নাহার জাগানো মোহন।

0: আর দি ব্লক নি পঞ্চায়েত সমিতি হল মেলাগড় আইসিডিএস উমর কাশুকিয়া কাইমাতে উমর কিসাও সাকদেরিয়া আংমা প্রজেক্ট নি চেতন বাই মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলনি কুচুক বেরামনি সালসানি হজাকমং সামংবতাং সংসা জাখা পান্ডা উমর কাশুকিয়াতে উমর কাশুকিয়া জড়াও সাকদেরিয়া আংমানি হামিয়া বাবাইনতুয়ী সুবাই শুক্রবৈ ককলামংখা তে হদানি বেবাক বেরেমনি লুকুরক্ন আবনতুয়ী হজাকমংতে বার জায়াসাগৈ সামং তাংনানি কবকমং নারক জাখা খোয়াইহাঙ্গর এইচ আই ভি তে এইডস কাসুমুং তাই এইডস বেমার মানজাগ্রগ্ন সাকামনি সেবরনাও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম নিবিসিংগ কাইসা ফেসিলিটি ইন্টিগ্রেটেড এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার মুঙ্গই কতাল সেন্টার চল খাইকা মিয়া খোয়াইহাঙ্গর সাকামনগ অ কতাল সেন্টার ন চেঙ্গেরিখা খোয়াই জেলা পরিষদনি কাসকুচক অর্পণা সিংহ রায় দত্ত বসাখা অ কেন্দ্রনি নাহার মুংবুবাকংখা এইচ আই ভি বেমারী রগ্ন নাংমানি বিথি রনাতেই বরগ্ন স্রাই স্রাই সাকামনি সেব বাই গদাল রনা সদর বখাকস্তে নাইকল ফাংনি চেতন বাই বুসকাং জুন তালনি পুইলা সালমারি শারীরিক দাম থামতামই সতী থামচি উমাকান্ত রংনকলাও সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেক আউট কুচুক বেরামনি আকাবিকা দেরামুং কাসুমুং মহড়া সংসা জাগানো এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিআরপিএফ ফায়ার সার্ভিস টিএসআর ত্রিপুরা পুলিশ পিডাব্লিউডি নাইকুং আসাম রাইফেলস ককথুম তৈ হুকুমু নাইকুং নখবই জুদা জুদা মথারক অমহরাও মান জাগানো তাবুক নবরতিবানী ককতুমা বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তিনী বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ বাবৈমা নহনৈ হজাক মংরেখা নবরতিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গানো থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আগরতলা তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আবাই এঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রনীল সেন।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন ইন্দ্রনীল সেন। শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত এবং সকালের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তার ঠিক পরেই আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলের সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর দিল্লি এবং শিলং কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 শুনবেন লোকগীতি, মনের মতো গান 12:30, একটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 ছায়াগীতি অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান, আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন শ্যামা সংগীত, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 2:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ হিন্দি ছবির গান 2:30, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 3:05, ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এর অবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। 6:00 গড় গৃহস্থী, 6:30 কিষাণবাণী, 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 7:35, 7:45 আগরতলা কেন্দ্রে ককবরক সংবাদ 7:55 স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু, লোকগীতি শুনতে পাবেন 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন চির নতুন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 10:20। রাত 10:30

সেদ হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

শুনলেন তুলিকা হাজরার কণ্ঠে লোকগীতি, শেষ হলো লোকগীতির আসর আকাশবাণী কৈলাস শহর। শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন মনের মতো গান।

অরুন্ধতী হোম চৌধুরীর পর গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায় এবং সুরেশ ওয়াদকরের যুগলকণ্ঠে। এবার গানটি শুনবেন অন্তরা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: রহো প্রত্যক্ষ সংগ্রামে যাবার মোটেই ভালো নয় আগ্রহ, তার চেয়ে কর সত্যাগ্রহ।
1: যদি তোর ডাক শুনি কেউ না আসে, খরগোশ একলা চলে রে। যদি তোর ডাক শুনি কেউ না আসে, খরগোশ একলা

0: সিংহী মামা থাকে, শুনে বললে এ জঙ্গলে অন্য সিংহ থাকলে তাকে আন্ত ডেকে, তাকে আন্ত ডেকে তার মুন্ডুটা চটকে আচার করে, হরিণ মাংসের সঙ্গে মেকে চেকে চেকে খাবো, তখন জমবে ভালো, তখন জমবে ভালো।
1: সিংহ

0: তোর বুকের পাটা আমার গাটায় শেষ বেলাটায় ঢুকলি এসে দমদম মারবো লাথি বেগে তোর বুকের ছাতি কলজে পাতির রক্ত খাবো চুষে চুষে দাঁড়ালে সিংহ বেটা
1: ওই দেখো সিংহ মশাই কুয়োর ভেতর।

0: শুনি ইনস্যুরেন্সের কিছু গল্প।
1: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াগীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন প্রতিজ্ঞা ছবির গান। শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবতি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরেও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রহ্মণ্যি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।

এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুদ শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3,33,00,000-এর বেশি ভোটদাতা এসআইআর এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেক্সেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2,000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য

0: অব্যাহত রেখেছে। চারটি সোনা, দুটি রূপ এবং দুটি ব্রোঞ্জ সহ মোট আটটি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন শ্যামা সংগীত, শিল্পী তাপস বর্ষণীয়া।

শ্যামা সঙ্গীত, শিল্পী ছিলেন তাপস বসুনিয়া। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শ্রোতা বন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠানমালা এবারে শুনবেন হিন্দি ছবির গান, আসরে শুনবেন কুন হেজো স্বপ্ন মে আয়া ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণ এবং অলকা ইয়েক অনুরাধা পারওয়ালের যুগল কণ্ঠে।

Gardeşimle nisanu negam দুঃখিত গানটি শুনলেন কুমার শানু এবং অনুরাধা পারভেলের যুগল কণ্ঠে। এবারে শিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কোয়েলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থীর আসর, 6:30 কিষাণবাণী অনুষ্ঠান, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, 8:05 রামধনু, লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 8:30, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, চিরনতন অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান পরিবেশিত হবে 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, অতুল প্রসাদের গান শুনবেন 10:10, 10:20 রয়েছে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি ঘর গৃহস্থির আসরে।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: হরিণানাথ।
0: আচ্ছা, তো আমরা এই জায়গাটার নাম কি? তা টেকনি। তো আপনার এই যে আপনার এই গ্রামে নিশ্চয়ই জন্ম, কত বছর ধরে কৃষির লোকে অতপ্রত জড়িত আছেন?
1: আমার তো বাড়ি সরাসর বলতে গ্রামে একটু দূরে ঠিকানা আছে,
0: আলোচনা করবা। যখন যে আমরা একটা মৌসুম চলে, এই মৌসুমে আপনি কিতা কিতা লাগাইছেন?

0: তো টুকটাক এটা আমার খাইবার বুঝ আমি
1: খাইবার শুনুন খাইবার বুঝটা যে আমরা তো খাইবার বুঝ করতাম পারি না আমরা বুঝি বাজার থেকে কত টাকার সবজি আনি
0: ঠিক আছে
1: হ্যাঁ আর আপনারা যে খাইবার বুঝটাই করুন তারপরেও বিলাইন আবাদ করলে কি তা হয় আমি দেখতে গিয়া পয়সা পাইলাম না কিন্তু আমার কিনা আনলে তো পয়সা লাগলো
0: না
1: তো এই এই মৌসুমে আপনি কিতা কিতা করছেন
0: তো ঝিঙ্গা টিঙ্গা এগুলো কিছু লাগাইছে ভেন্ডি কথা এইখানে
1: আচ্ছা
0: ভেন্ডি
1: এদিকে অঞ্চলে তো আপনার এমনিও ভেন্ডিটা প্রসিদ্ধ খুব ভালো হয় ভেন্ডি তো ঝিঙ্গার কথা কইলা যখন আজকে একটু ঝিঙ্গা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো
0: ঝিঙ্গা দেখেন এবার এই যে বৃষ্টি গেল বৃষ্টি সব গেছে
1: নষ্ট
0: হয়ে গেছে ফসল হয়ে গেল ফসল হয়ে গেল
1: কিন্তু ঝিঙ্গা যে আমরা করি লাগানির বা জমির তো একটা নিশ্চয়ই আমরা জমিটারে ঠিক করতাম হইব এখন এটা যে আপনার নিশ্চয়ই ঝিঙ্গা তো জার জার করেই লাগানি হয় তো এটা কি তা আপনার প্রথম অবস্থায় মাটিটারে কি তা মই দিলাইন নি মানে চাষ দিলাই আচ্ছা
0: চাষ দিয়া সারটার স্প্রেটার এগুলা ব্যবহার করি
1: আচ্ছা এই যে আপনি জমিটারে যে চাষ দিবা আমরা যেমন অন্য ফসল ক্ষেত্রে আলু টালুর ক্ষেত্রে সবে হইন যে জমি একবারে মিহি হওয়া লাগে আচ্ছা ঝিঙ্গার ক্ষেত্রে এরকম দরকার আছে নি
0: না ঝিঙ্গা তেমন একটা প্রয়োজন নাই
1: আচ্ছা
0: মোটামুটি দুটা চাষ দেওয়ার পরে বেড় করে আর লাগাই দিলে পরে সাতটার গড়িত
1: আচ্ছা এই যে ঝিঙ্গাটা আপনি যে করছেন এটা কি তো আমরা দেশি ঝিঙ্গা নি
0: দেশি ঝিঙ্গা
1: হাইব্রিড না
0: না
1: তো অনেকের ক্ষেত্রে আমরা কৃষক ভাইয়ার কাছ থেকে শুনি যে দেশি ঝিঙ্গা করতে গেলে আপনার রোগ পোকাটা কম হয় বা জলে মানে হাইব্রিড যেরকম তাড়াতাড়ি নষ্ট করে দেশির এরকম পারে
0: হাইব্রিড হাইব্রিড ঝিঙ্গা ব্যবসা আছে মানে দরে ফসলটা আয় ভালো কিন্তু এটা আমি করি মানে আমি নিজে খাইতাম মানে খাওয়ার স্বাদ লাগিয়ে আমি এগুলা করি আর এগুলা তো আলি শুধু বাজারে বিক্রি করতাম মালটা বেশি বাড়ে ফসলটা বেশি বাড়ে এগুলো গিয়া
1: কিন্তু আপনার দেশি ঝিঙ্গার কিন্তু বাজারে বেশি চাহিদা
0: চাহিদা বেশি
1: এবং দামও কিন্তু বেশি বিক্রি
0: ঠিক আছে
1: আর কৃষক ভাইয়ের মুখের কথাই তারা কইন যে দেশি ঝিঙ্গাটার ফলনটা বহুত দিন থাকে তাড়াতাড়ি হাইব্রিড যেটা কিন্তু এটা জায়গা তাড়াতাড়ি
0: শেষ হয়ে যায়
1: তারপরে রুগে ধরলেও আপনার তাড়াতাড়ি এটা বাঁচানি যায়
0: না বাঁচানি যায় না
1: তো ঝিঙ্গার ক্ষেত্রে আপনার যে ঘরের তো নিশ্চয়ই বীজ ঘরে রাখছেন তো ঘরেও যদি আমরা বীজ রাখি এটা কিরম ভাবে রাখতাম পারবো
0: আমরা তো এটা দেশি ঝিঙ্গা এমন একটা কিচ্ছু লাগে না এই তো ঝিঙ্গাটা তখন হাঁকবো তখন তখন এটাকে ভারিয়া নিয়ে আরিয়া মানে তার জায়গায় জানলা আমি কেন শুকাইতো কেন বিচিটা টানলো আর পরে এই বিচি ঝিঙ্গারে ইয়ে করিয়া নিয়ে লাগাই দিলাম
1: আমরা যে পদ্ধতি অবলম্বন করতাম আগে আমরা যে বাপদাদারা করতাম তারা তো কোনো জলও ভিজাইতা না কিচ্ছু করতাম না তারা শিমের ক্ষেত্রেও দেখতাম শুকাইলে পরে আনি আমরা চুলার উপরে দিকে লঠাই লঠাই রাখি
0: ঠিক আছে
1: তো এরপরে বাদে তো জমি কুড়িয়া তারপরে গাতা গাতা করিয়া জার করিয়া ও জারও একটা একটা করিয়া দিতা
0: তখন মনে করেন ডাই সিজন হইলে একটু জল দিতে লাগে
1: জল দেওয়া লাগে
0: গাছটা ওঠা লাগে
1: কিন্তু ওখান তো এইবার যে বৃষ্টি দিছে
0: এইবার তো দশ হলিছে বৃষ্টি
1: একবারে একবারে তো এমনিতে দেশি ঝিঙ্গাটার যে ফলন যেটা ফলনটা আপনার মানে কতদিনের মধ্যে আয় লাগানির পরে
0: দেশি ঝিঙ্গা একটু
1: দেরি হয়
0: একটু দেরি হয়
1: এমনি লাগাইন কোন মাসে দেশি ঝিঙ্গাটা কিতা
0: দেশি ঝিঙ্গা তো মনে করেন আমি দুই দাগে লাগাইছি
1: আচ্ছা
0: মাঘ মাসও লাগাইছি মাঘ মাসও লাগাইছি আরো ধরলেন এক পনেরো বিশ দিন হয়েছে আবার লাগাইছি
1: একদিকে বালাই একটা শেষ বার একটা উঠে যাবে
0: ঠিক আছে ঠিক আছে
1: আসলে কৃষক ভাইরা আমরা যারা মানে মাঠও যারা সত্যিকারের নিজের খাওয়ার লিগা হই না আর

0: লিগা হইন, তারা দেখছি বুদ্ধি করিয়া মানে যখন আবার জিঙ্গাটার শেষ হওয়ার পথে আয় তখন কিন্তু বাজারও বালা দামও পাওয়া যায়।
1: বালা দাম পাওয়া যায়
0: আপনি যে বুদ্ধিটা করছেন, যেমন অক্ষণ আবার যেটা লাগাইছেন, এটা কিন্তু আপনি খাওয়ার ক্ষেত্রেও একটা আয় হইব, আর আপনি যদি দুই এক এখান থেকে যদি কিছু তো বিক্রি করা লাগে, কারণ কৃষক বাড়ি যেটা আপনি না চাইলেও বিক্রি করা লাগবো,
1: না চাইলেও বিক্রি করতে লাগে,
0: এটার কোনো রাস্তা নাই দেখছি আমি।
1: ঠিক আছে,
0: কিন্তু আমরা মানে আমরা বাইরের মুখেও শোনা কথা যে কৃষির মধ্যে ঝিঙ্গার মধ্যে বড় রূপ পোকার আক্রমণ
1: খুব এবার অতিরিক্ত,
0: একটু যদি কইন আর কি যে ঝিঙ্গার কোন সময় থেকে ফুকে ধরা শুরু করে।
1: ফুকে ধরা এটা ছোটবেলার থেকে, ছোটবেলায় একটা হলুদ রঙের একটা ফুকা আছে, এটা ফাতা ফাতা খাই একদম
0: মাছির মতনই,
1: তখন এটার থেকে ওষুধ ব্যবহার না করলে রক্ষা করা যায় না। আবার কিছু বড় হওয়ার পরে এই ফুক গুলা আবার ক্ষতি করতে পারে না, তখন অন্য ফুকা যেমন এই যে জিঙ্গা তার ধরা করে এটা কুটি কুটি কুটি কুটি তার বলা ফুকও হই এটা শুকাইলাই ওইটার ঔষধ দিছে ও আজকে ঔষধ দিও।
0: আচ্ছা, এই যে ছোট যে সারা অবস্থায় যে ফুকে ধরে ওই যে মাছির মতো হইলা যে একটা ফুকা, তো তখন আপনারা কিতা ওষুধ দিবা?
1: এমনি সাধারণ ওই যে ফুকার ওষুধ যেগুলো আর কি, যেকোনো ওষুধ মারলে।
0: আচ্ছা আচ্ছা, ওষুধটা মারা মানে দিনের কোন সময় মারলে ভালো হয়?
1: ফুকা মাকড়ের ওষুধ যেটা এগুলো বিকাল থেকে মারতে,
0: বিকালে
1: বিকালে।
0: আচ্ছা, এটার বিশেষ কারণ নিশ্চয়ই আছে? মানে একদম সারা অবস্থায় একটা ফুকা, এর বাদে যে হইছেন ফুলকটি আইবার সময় কোনো ফুকায় ধরবো নি
1: ধরে ধরে
0: ধরে, তাহলে লক্ষণ কিটা থাকবো?
1: বিভিন্ন ধরনের এখন ফুকা বাড়িয়েছে, এক জাত না আছে, বিভিন্ন জাতের আছে। তখন আমরা এই এগ্রেতে গিয়ে তখন আমরা কই আর কি যে ওখান তো এই সমস্যা, তখন তারা ও তারা দিব একটা জাত নির্ণয় করি যে এইগুলা দেও দিলে রক্ষা হইব। তা বিভিন্ন ধরনের মারতে লাগে ওষুধগুলা।
0: এমনিতে যে এই যে ফুকার ওষুধ হইলা, এই ফুকার ওষুধ কেতার সন্ধ্যার সময় নি না সকাল দিকে?
1: সব ফুকা মাকার যা ওষুধ হয় সবগুলো সন্ধ্যার সময় মারতে
0: লাগে। এবং এটা তো নিশ্চয়ই জলের লগে মিশান লাগবো,
1: জলের লগে মিশান লাগবো
0: আন্দাজ করিয়া, তারপরে স্প্রে করিয়া দিব। আচ্ছা, এটার যে উস্তা যেটা, উস্তাটার মধ্যে আমি দেখছি আপনার গিয়া ওই যে অনেক সময় খাটলে পরে ভিতের দিকে একটা কিরকম দেখবা কিরা ফুকার মতো, এটা মানে কিরকম পরে, এটা কি ছিদ্র উদ্র করে নি গাছের? না,
1: উস্তা গুলো আমি আমি কোনো খেত করছি না, এটা আমি খাইবার বুঝ একটা কোন সময় দুই হাজার তেমন একটা
0: জিঙ্গার মধ্যেও তো করে, জিঙ্গা তো দেখছি আপনার হঠাৎ করে আপনার দেখবা নিলাম খাটলাম বাজার থেকে ভিতরে একবারে পুরা দলা মুকা হইয়া থাকে।
1: এটা যে বলা হোক যে কইলাম যে এটা শুকাইল, আর ওটার মধ্যে কিরকম জীবাণু সৃষ্টি আর যে ফুকা যেগুলো ভিতরে ডুবিয়া জিঙ্গা ফসে যায়, হলুদ কালার হইয়া ফসে যাব, অনেক সময় জিঙ্গা বালাও দেখা যায়, খাটা করে দেখা
0: যায়। এই যে জিঙ্গা আপনার দেশি জিঙ্গা যেটা, এটা মানে বাঁচবো কতদিন কইলা গাছটা?
1: গাছ তার খাদ্য রীতিমতো ছয় মাস অন্তর ঠিকান যায়,
0: ছয় মাস
1: ঠিকান যায় দেশি জিঙ্গা যেগুলো।
0: দেশির কথাও করি আমি, আপনি তো দেশি করুন, তো এই যে ছয় মাস যে বাঁচবো কিরকম করে দেন, যেমন 15 দিনে একবার বা মাসে একবার? এটা তো খাওন দিতে লাগবো না?
1: খাওন দিতে লাগবো যখন তখন গাছটা দুর্বল হয়েছে গিয়া, তখনও খাওনটা দেবো। তখন আর ওই যে ফার্স্টে তো মাটিটি কুড়িয়া ইয়ে করে, তখন মাটি কুড়া অন্য উপরে দিলাই
0: ডিপির উপরে
1: দিলাইলাম, দিয়া অন্য ওখান থেকে হয়তো মাটি উঠে দিয়া বা বিভিন্ন ধরনের জাবড়া গুলা দিয়া ইয়ে করে দিলাইলাম, নাই তো মাটি ইয়ে হলে তো শিখরটা কাটি দিব।
0: তো মূলত হইল গিয়া মানে জিঙ্গা হইন যে কোনো সবজি হইন, যত্ন না করলে তো কোনো কিছু
1: না, না যত্ন হইলে আসল

0: ফান্ডার দেখবা ফুলা ফান্ডে যেরকম চান খাওয়ানি একটা নিয়ম বা একটা চলা লাগে, তো আপনি কমই হরইন আর বেশই হরইন, মাঠও আপনার ডেইলি যাওয়া লাগবে,
1: মাঠও ডেইলি থাকতে লাগে।
0: তো ইয়ে যেটা দেশি ঝিঙ্গা যেটা, এটা তো আপনার একটু ফলনটা দেরিতে আয় লাগানির কতদিন, ধরেন দুই আড়াই মাস বাদে নিনা,
1: ধরলেন দুই মাস,
0: দুই মাস তে আর এমন কি তা আমরা হাইব্রিডে ধরুন দেড় মাস,
1: দেড় মাস
0: আর এদিকে তো যাইব গিয়াও তাড়াতাড়ি, ফলন তো কমে যাব তাড়াতাড়ি, আর এখানে তো আপনি ফলনও পাইবা বাক্কা দিন পর্যন্ত, বহুদিন পর্যন্ত ফলনটাও থাকবো। তো কেউ যদি আপনার এই ঝিঙ্গাটা সঠিক সময়ে করতে চায়, এটা দিনের কোন সময় আপনার লাগানি লাগব, মানে যেমন আমি ফলন করতাম ঝিঙ্গা, আমি কোন সময় লাগাইমু বছর,
1: যেমন দেশি ঝিঙ্গা যেগুলা দেশি ঝিঙ্গা লিনে একটু বৃষ্টি বাদল যখন ফরলো
0: আচ্ছা
1: তখন এটা লাগাইলে একটু ভালো হয়।
0: আচ্ছা
1: আর মনে করেন এমনি পুষ মাস হোক লাস্ট দিকে বা মাঘ মাস হোক লাগাইলে তখন ডাই সিজন থাকে, রানি ডাই সিজন থাকে মানে জলের তখন অভাব থাকে, তখন লাস্টিং বেশি করে না গাছ করে,
0: মানে ই আপনি লাগাইতে পারেন,
1: লাগাইতে পারেন
0: কিন্তু
1: ফসলটা কম পাইবা,
0: ফসলটা কম হইব। আর এমনিতে যখন সে যখন চলবো ফলনটা যখন চলে, তো ধরুন বৃষ্টি একটু ফললে ধরুন চৈত্রের শেষের দিকে লাগানি,
1: চৈত্র শেষের দিকে
0: বৈশাখ ফললে বা চৈত্র শেষেও তো অনেক সময় বৃষ্টি আই হয়,
1: আমি তো এবার চৈত্র শেষে লাগাইছি,
0: লাগাইছে তখন ফলন আই গেছে,
1: এখন ফলন আইছে না তখন কিছুদিন মধ্যে আইব,
0: আইব ধরুন বৈশাখের মাঝামাঝির দিকেও ফলন আইব। আর কয়দিন গেল তো আপনার দেড় মাস উর,
1: দেড় মাস, দেড় মাস দুই মাস ওইরকম, দুই মাস উড়ে যায় না।
0: আর এটা আপনার কইলে আপনি ভাদ্র পর্যন্ত একদম যাইব,
1: যাইব ভাদ্র মাস পর্যন্ত
0: যাইব। একটা গাছে এমনি মোটামুটি দিলে মানে কত কেজি দিতে পারে দেশি ঝিঙ্গাটা,
1: এটা তো মনে করেন একদারে একটা লত, একটা লত গিয়ে তো বিরাট আকার ধারণ করে
0: সাং ধরিলে,
1: ধরিলে তখন তো খেজি হিসাবে গেলে তো অনেকও দিয়ে, আর না হইলেও তো বিশ বাইশ কেজি দিব একটা ধারে
0: দিবই। আপনি কত খাইবা, আপনি তো খাইতে পারতো খাই আসে সরা নেই বলি, তো তখন আপনার আপনার বাজারজাত করা লাগবো, এখানে কোনো নিরুপায়
1: না,
0: আর দেশি ঝিঙ্গা যেহেতু বাজারও আমরা দামও পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনার একটু যদি ফলনটা বাড়তি করা যায় তো বাজার মুখা গেলে দুই পয়সাও আপনার হাতে আইলো। তো মোটামুটি প্রথম যখন ঝিঙ্গা বাড় হয় দেশিটা,
1: তখন কিরকম কেজি কিরকম যায় মার্কেটে, তখন তো দাম বেশি থাকে অটোমেটিক
0: একদম।
1: এবার তো ওই জিঙ্গাতে দাম আছে তা এখনো তো একশো টাকা কেজি বিক্রি আছে,
0: ওখানে
1: একশো টাকা কেজি,
0: আমরা তো আরো বেশি
1: কিনতাম, কোনো কোনো বছর তো এই সিজনে মনে করেন বিশ ত্রিশ টাকা বেশি
0: বালা আছে এবার সিজনটা, ফসলের লিগা আমি দেখছি যদিও বৃষ্টিদের হ্যাঁ পনেরো দিন লাগাতারে বৃষ্টি চলে, কিন্তু চললেও আমি দেখছি ফলনের এমন কোন ক্ষতি মানে হইছে না, যারার বেশি একটু ডাল ডাল জমি আছে তারার ক্ষেত্রে একটু আপনার কিছুটা অসুবিধা হইছে। তা আপনার কাছ সঙ্গে কথা হইয়া ইতার লিগা খুব ভাল লাগছে যে নিজে খাইবার যোগ্য যে ফসলটা এটা আপনি খাইয়া সেইরাও যেটুক বাজারে দিরা এটুকু আমরার মানুষে দেশি ঝিঙ্গা পার,
1: দেশি ঝিঙ্গা
0: নাইলে কি তা হয় মানুষ তখন সব আমরা হাইব্রিডের দেখবার দেশি ঝিঙ্গা পাওয়াও যায় না,
1: না দেশি ঝিঙ্গা মিলে না এখন,
0: আর বাজারও আপনি কেজি দুই কেজি লইয়া গিয়া বইয়া দেখুন যে
1: ঠিক আছে দেশি ঝিঙ্গা গুলা বাজারে নাল সাথে সাথে বিক্রি হয়ে যায়,
0: আপনার দুই ঘন্টা মরলেও বোয়া লাগে
1: না, বোয়া লাগে না। আর হাইব্রিড যেগুলা এগুলা কাস্টমারের চাহিদা।

0: একদম কমে গেছে, জ্ঞান মানুষ নিতেও চায় না,
1: না ভাবতে মানুষের যখন পায় না তখন
0: চিন্তা করবো, ও কয় যে দই ও স্বাদ গুলো মিটায় ওটাও আর কি। আপনার লগে কথা কইয়া খুব ভাল লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
1: ঠিক আছে,
2: আগামী 31 মে সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা ও জেলার বিভিন্ন জায়গাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27-33 ডিগ্রি এবং 21-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 98% এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমিয়া যাওয়ার সম্ভাবনা অধিক, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়াই থাকলে পরে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা আছে। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতাও হ্রাস করতে পারে। স্বেচ্ছেতে জমিতে আগাছার উপদ্রব বাড়াইতে পারে। বজ্রপাত, গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত কৃষকদের লাগিয়াও খুব আশঙ্কাজনক। সুতরাং সাবধানে থাকবা, বজ্রপাতের আশঙ্কা দেখা দেওয়ার আগেই নির্দিষ্ট জায়গাত আপনারা যাইবা গিয়া গবাদি পশুরে সঙ্গে নিয়ে অবশ্যই যাইবা, কারণ এই ক্ষেত্রে আপনারা অনেকটাই সুবিধা হইব। বৃষ্টিপাতের কারণে বেশিরভাগ জমির জল দাঁড়াই থাকতে পারে, তার লাগিয়া নিকাশি ব্যবস্থা আপনারা সঠিক রাখবা। জল যদি জমি যায় বিশেষ করিয়া সবজিতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বিভিন্ন রকমের ছত্রাক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, আমরা আগেই হয়েছি। শশা, ঝিঙ্গা, পটল ইত্যাদি ফসলে জাপ পোকা এবং সাদা মাছির আক্রমণ দেখা দিতে পারে। যেহেতু এই দুই পোকার আক্রমণের লক্ষণ প্রায় একই রকম, এর লাগিয়া নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ঠিক করার আগে পোকা শনাক্তকরণ একান্ত প্রয়োজন। তারপর যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবা, বিশেষজ্ঞের পরামর্শও কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করবা। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার যে কোনো ওষুধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস শুনিয়া নিবা। সমস্ত জমির আগাছা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হইব। জমির জল নিষ্কাশনের ড্রেনগুলি পরিষ্কার করিয়া দিবা, একটু বড় করিয়া দিল আরো ভালো। পুকুরের বাইরের থেকে যাতে জল না ঢুকতে পারে এই রাস্তা বন্ধ করিয়া দিতে হইব। আগামী দিনে ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরের জল উপসাইয়া বাইরে যাওয়া আটকাইতে চারিদিকে উঁচু বাঁধ আপনার দেওয়া প্রয়োজন। বৃষ্টিপাতের ফলে জমিতে এখন যথেষ্ট পরিমাণে জল আছে, আর দেরি না করিয়া আউশ ধানের চারা বপনের লাগিয়া মূল জমি তৈরির কাজ শেষ করিয়া নিন। বিগত দিনগুলিতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের রেকর্ড আছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদিও আপাতত বীজতলায় চারা গাছের ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে বা জমির জলস্তর বীজতলার উপরে চলিয়া আইলে বীজতলার প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইব। এই বীজতলার চারপাশের জল নিষ্কাশন ড্রেনগুলি পরিষ্কার এবং দ্রুত জল খাড়াইয়া দেওয়ার ব্যবস্থা আপনার খুব তাড়াতাড়ি করা একান্ত প্রয়োজন। জল কমিয়া গিয়া যখন কমব, ঝিঙে, পটল, করোড়া, কারকল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা আছে। অধিক তোষের ফলে এইসব জমির সবজির পাতার মধ্যে হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা আমরা ডাউনি মিলোডিও নামে চিনি। আবার কোনো কোনো কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ড খরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া কার্বেন্দাজিম

আপনারা প্রয়োগ করতে পারেন ক্লোরোফেল নীল 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করতে পারেন। তবে ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় আপনারা প্রয়োগ করবেন। কোন অবস্থাতেই বৃষ্টির জল জমিতে দাঁড়াইতে দেওয়া যাইত না। মেঘলা আর্দ্র এবং সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণের লাগিয়া

0: এবং সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণের লাগিয়া আপনারা ওষুধ প্রয়োগ করবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া। ওষুধটা এসিটামি প্রিড 20% এসপি 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়ায় আপনারা স্প্রে করতে পারেন। তবে আক্রমণের তীব্রতা বেশি হইলে পরবর্তীতে দ্বিতীয়বার স্প্রে করা যাইতে পারে। সোয়াইন ফিভারে রোগ প্রতিরোধে সোয়াইন ফিভার রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকুরের বাচ্চাও সোয়াইন জ্বরের সমানভাবে সংবেদনশীল, অর্থাৎ তারা আক্রান্ত হইতে পারে। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করিয়া ঔষধের ব্যবস্থা গ্রহণ করবা। খেয়াল রাখবা আপনার বাড়ির আশপাশের যে নালা আছে এই নালাগুলি যাতে জঞ্জাল মুক্ত থাকে, কোন অবস্থাতেই যাতে জল আপনার বাড়ির আশপাশে বা আপনার গ্রামের আশপাশে না দাঁড়াইয়া থাকে। দাঁড়ানো বা বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, সেই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগ হয়। সুতরাং আমরা সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। জল কোন অবস্থাতেই অপচয় করবা না। খেয়াল রাখবা জল অপচয় বন্ধ করা শিশুরারে ছোটত থাকিয়া শিখায়, তাতে করিয়া জল শক্তিও কিন্তু আমরা সংরক্ষণ করিয়া রাখতাম পারব। যাই হোক, নিজের শরীর এবং বাড়ির সবার শরীরের প্রতি দৃষ্টি রাখবা। শৌচগৃহে যখন যাইবা চটি জুতা পরিয়া যাইবা, আবার পরে ভালো করিয়া সাবান জল দিয়া হাত পা মুখ ইত্যাদি ধুয়ে আনিবা, তাতে করিয়া বিভিন্ন রকমের সংক্রমণজনিত রোগের হাত থেকে নিজেরা নিস্তার পাইবা, পাশাপাশি অন্যেরাও নিস্তার পাইব।
1: আজায়ন ধন যোগে রাধা।

আয়ানির কাছে বিদায় নিয়ে চতুর্থ দ্বার শ্রীমতী রাধা উপনীত হলেন। দ্বারে প্রহরী প্রবেশ করতে দিচ্ছে না। গোপীদের মাধুর্য হেরে আরো উপহাস করে বলে, তোমরা আমাদের মহারাজকে দেখতে চাও? আমাদের মহারাজকে দর্শন করতে হলে কত তীর্থ ভ্রমণ করতে হয়, গঙ্গা স্নান করতে হয়, তবে মহারাজের দর্শন পাওয়া যায়। দ্বারির কথা

তখন কৃষ্ণকে ডেকে দে বলরামকে বলে, ও গো দাদা থাকুক যোগ্য ভাবে আসে, মা এসেছে দেখে আসি। তখন বলরাম বলে, ওরে কানাই আমরা তোমাকে নিমন্ত্রণ করি নাই, অভিমানিনী মা কখনো আসতে পারেন না। তখন কৃষ্ণ কেঁদে কেঁদে বলে, ও গো দাদা গো এই যে যশোমতী মায়ই বটে, ওই দেখো মায়া মা গোপাল গোপাল গোপাল

আর যখন চারিটি দ্বারে এই প্রকার কন্দন ধ্বনি, তখন যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণের নয়নে দর বিগলিত ধারে ধারা, গোপীদের সেই ডাক আজ কৃষ্ণ অন্তরে প্রবেশ করেছে।

শুনলেন ঘর গৃহস্থির আসর। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন কিষাণবাণী অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, তো সকলেই তো বালা আসইন, শুরু করিয়ার আজকের আসর। আইজ আসরে আইসইন একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার, তো আপনার পরিচয় খান দিলাও কা।
2: নমস্কার, আমি জগজ্যোতি দত্ত, আমি

0: চলছে টেকনোলজি ম্যানেজার।
1: আচ্ছা, আজ কিতা বিষয়ের উপর আলোচনা করতা?
0: আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে FPO, যেটা হচ্ছে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন। এটা কৃষকদের কোম্পানি ফরমেশন হয়, ওইটা নিয়ে আজকে আলোচনা করব।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা, শুরু করি দে।
0: তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে FPO, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকদিন ধরেই অনেক জায়গায় ফরমেশন হচ্ছে। তো কৃষক ভাইদের বলবো, আমরা যেহেতু এগ্রিকালচার প্রোডাকশন করি এবং প্রোডাকশনের পর অনেক সময় দেখা যায় এক্সেসিভ প্রোডাকশন, মানে বেশি মাত্রায় প্রোডাকশন হওয়ার পর আমরা ওইগুলো কম দামে মার্কেটে বিক্রি করে দিই। তো বেসিক্যালি আমরা টমাটোটা যে অনেক সময় দেখা যায় 5 টাকা ধরেও বাজারে বিক্রি হয়, অনেক সময় কৃষকরা যখন দাম না পেয়ে তখন ওইগুলোকে এমনিতেই গোখাদ্য হিসেবে গরুকে খাইয়ে দেয় বা নষ্ট হয়ে যায়। তো ওই সব দিক দিয়ে নজর দিয়ে আমরা যদি FPO ফরমেশন করি, তাহলে আমরা বাইরে থেকে যেরকম কিষাণ সস, তারপর বিভিন্ন কোম্পানির সস আসছে, তারপর আমাদের টমেটো চাটনি আসছে বা টমেটো দিয়ে অনেক ধরনের চকলেটও তৈরি করা হয়, আচার তৈরি করা হয়, জেলি তৈরি করা হয়। তো ওই ধরনের জিনিস তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ফরমেশন করতে হবে একটা কোম্পানি। যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধরনের কোম্পানি অনেক কম আছে কৃষকদের, যেটা কৃষকরা ব্যবসা করতে পারে, এই উদ্দেশ্যে FPO ফরমেশন করতে হয়। তো FPO ফরমেশন করতে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে মানে নর্থ ইস্টার্ন জোনে 200 জন ফার্মারই হলেই করতে পারবেন আপনারা, বা অনেক জায়গায় 100 জন হলেও হয়ে যায় গাইডলাইন অনুসারে। তো
1: মাঝে দিয়া আর একখান মাটি লাই, 200 জন মানে এক গ্রামে 200 জন কৃষক হওয়া দরকার নাকি?
0: না, অনেক মানে এটা হচ্ছে একটা ব্লকে, একটা ব্লকে আপনি 200 জন নিয়ে আপনারা এই ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনটা করতে পারবেন। তো এই ফার্মার প্রোডিউসারটা অর্গানাইজেশন করতে গেলে আপনাদের ছোট ছোট ক্লাস্টার প্রথমে দরকার হয়। যেমন আপনারা মহিলারা SHG গ্রুপ আছে, একটা SHG গ্রুপ মিলে আমরা SHG গ্রুপের মধ্যে 10 থেকে 12 জন বা 15 জন মহিলারা থাকেন। তো এই ধরনের গ্রুপগুলো অনেকগুলো মিলে আমরা FPO ফরমেশন করতে পারি। তাছাড়া আছে ফার্মার ইন্টারেস্ট গ্রুপ FIG, যেটা ছোট গ্রুপ। এই ছোট ছোট গ্রুপ ফরমেশন হয় বা কিষাণ গোষ্ঠী বলা হয় থাকে, ফার্মার্স ক্লাব বলা হয় থাকে, ওই ধরনের ক্লাবগুলো ফরমেশন ত্রিপুরাতে আছে। আপনারা যদি একত্রিত হয়ে 100 জন হয়ে যান, তখন আপনারা ফার্মার প্রোডিউসার কোম্পানি ফরমেশন করতে পারবেন। এতে কি হয়, অনেক সময় গভর্নমেন্টের যে ফান্ডিং আসে, ওই গভর্নমেন্ট ফান্ডিং যেমন নাবার্ড, রুরাল ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ডাইরেক্ট ফান্ডিং করে FPO এর জন্য, তাছাড়া MOBCD যে ফান্ডিং করছে FPO এর জন্য। তো FPO তো কৃষকদের কাছে আছে, তো টাকা নেই, কৃষকরা কি করে FPO ফরমেশন করে? FPO ফরমেশন করতে হলে আপনাকে টিন টেন, তারপর GST লাইসেন্স, তারপর আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে। তো ওই সব টাকা কিন্তু সরকার আপনাকে ফ্রি অফ কস্টে বানিয়ে দেবে। তো এই জন্য দরকার হয় যেমন বিভিন্ন ধরনের NGO, এরা আপনাদের কোম্পানি ফরমেশন করবে, বা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কোম্পানিগুলো আপনাদেরকে এই FPO ফরমেশন করে দেয়। যদি আপনারা কৃষকরা ইন্টারেস্ট থাকেন FPO ফরমেশন করার জন্য, তো আমাদের উনুকুটিতে অনেকগুলো FPO আছে, যেমন মনুশ্রী ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন আছে আমাদের গোকুলনগরে, কুমারঘাট এগ্রি প্রোডিউসার কোম্পানি আছে আমাদের কুমারঘাটে। তো এই ধরনের অনেকগুলো কোম্পানি ফরমেশন হয়েছে অলরেডি। তো কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কৃষক এই ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন। তাহলে কি হবে, আমরা যখন এক্সেসিভ প্রোডাকশনটা হবে তখন আমরা, যেমন তো আমাদের ত্রিপুরা রাজ্যে বাঁশের অনেক স্পেসিস আছে, তো বাঁশটা কিন্তু এখন বর্তমানে এগ্রিকালচার প্রোডাক্টেও আসছে আস্তে আস্তে। তো বাঁশটাকে আমরা কি করতে হবে, আমরা ত্রিপুরা থেকে আমরা মিজোরাম বা আমরা ত্রিপুরা থেকে আসাম সাপ্লাই করতে হলে আমাদের কিন্তু সাপ্লাই করতে পারবো না। কেননা, কারণ হচ্ছে আমাদের কাছে কোন ধরনের লাইসেন্স নেই। গাড়ি নিয়ে আমরা যখন রাস্তায় বেরোবো তখন পুলিশ ধরবে, ফাইন দিতে হবে। যদি আমাদের কোম্পানি থাকে তাহলে আমরা কোম্পানির লাইসেন্স থাকবে, কোম্পানির বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন থাকবে, তখন আর আমাদের ব্যবসা করতে অসুবিধে হবে না। আপনি যদি এখান থেকে মনে করেন, আমাদের কৃষক আজকে আমরা এখানে আনারস চাষ করছি, আনারস কিন্তু দুবাইও চলে যাচ্ছে ত্রিপুরা থেকে, তো কৃষক ভাইরা কি করতে পারেন, আপনারা কোম্পানি ফরমেশন করলেন, এবার আপনাদের দুবাই পাঠানোর দরকার নেই, আপনারা নিজে এখানে প্রসেসিং করে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, আচার, চকলেট, বিস্কিট, বিভিন্ন ধরনের জিনিস সেটা থেকে তৈরি হয়, এবং আনারসের জুস তৈরি হয়, কুয়াশ তৈরি হচ্ছে। তো ওই ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবে। এই জন্য জিনিস তৈরি করতে গেলে আপনাদের প্রথমে ফরমেশন করতে হবে FPO, তারপর আস্তে আস্তে গভর্নমেন্ট

ফান্ডিং নিয়ে নিয়ে আপনাদেরকে করতে হবে প্রসেসিং ইউনিট, কারণ আমরা কৃষক ভাইরা প্রসেসিং ইউনিট নেই বলে আমরা সেটাকে প্রসেস করে প্রোডাক্ট তৈরি করতে পারি না এবং মার্কেটে বিক্রি করতে পারি না। আমাদের প্রোডাক্ট, আমাদের র মেটেরিয়াল সেটা আমরা বাইরের স্টেটগুলোকে বিক্রি করে ওই স্টেট থেকে প্রসেস করে আবার আমাদের স্টেটে এসছে, এসে আমরা সেটাকে ব্যবহার করছি, যার কারণে কি হচ্ছে, একে তো প্রোডাক্টের দাম বৃদ্ধি পাচ্ছে, তারপর আমাদের লোকাল প্রোডাক্ট বাইরে গিয়ে আমাদের কাছে এসছে, তো আমরা নিজে যদি সেটাকে প্রসেস করে আমরা আরো কম দামে কিন্তু আমাদের মার্কেটে বিক্রি করতে পারি, তখন আমরা ওই বড় বড় কোম্পানির সঙ্গে টাটকা দিয়ে বিজনেস করতে পারবো। তো ওই উদ্দেশ্যে আমি কৃষক ভাইদের বলবো যে এফপিও ফরমেশন করার জন্য, এবং এফপিও ফরমেশন করলে কি হয়, প্রথম তিন বছর গভর্নমেন্ট ফান্ডিং এ টাকা দেওয়া হবে, এবং এফপিও চালানোর জন্য আমাদের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটা আমরা গুগলের সিইও আজকাল আছে সুন্দর পিচাই, তো ওই ধরনের সিইও কোম্পানিকে চালাবে, তো ওই সিইও এবং অ্যাকাউন্টেন্ট এবং গ্রুপ ডি তিনটা স্টাফ এফপিওর মধ্যে থাকবে, ওই স্টাফদের স্যালারিও কিন্তু গভর্নমেন্ট তিন বছর দিয়ে দেবে এফপিও কে, এবং এফপিওর মধ্যে আপনাদের বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, পাঁচজন বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, ওই কৃষকের মধ্যেই বোর্ড অফ ডাইরেক্টর হবে, তো একজন কৃষক একটা কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন এবং কোম্পানির মালিক হতে পারবেন, তাছাড়া উনার কাছে বিভিন্ন ধরনের লাইসেন্স থাকবে, উনি উনার স্টাফ থাকবে, উনার অফিসে কম্পিউটার, অফিসের ভাড়া, তারপর অ্যাকাউন্টেন্ট, তারপর গ্রুপ ডি চিফ এক্সিকিউটিভ, এদেরকে চালানোর জন্য যে টাকা লাগবে সেটাও গভর্নমেন্ট তিন বছরের জন্য এফপিও কে দেবে। কৃষকদের শুধুমাত্র প্ল্যান করে এগোতে হবে, যেমন আমাদের গোকুলনগরে যেটা বললাম মনুশ্রী ফার্মার প্রোডিউসার কোম্পানি, এরা কি করছে, এরা বিভিন্ন ধরনের জিঞ্জার গার্লিক পেস্ট, আমাদের বাজারে জিঞ্জার গার্লিক পেস্ট হয়ে বিক্রি হচ্ছে, ওগুলো প্রসেস করে, মেশিন আছে ওদের, প্রসেস করে ওগুলোকে প্যাকেটিং করে ওদের নাম ব্র্যান্ডিং দিয়ে, ওদের কাছে ফেসিল লাইসেন্স আছে যেটা ফুড সিকিউরিটি এন্ড সেফটি, ওই ধরনের লাইসেন্স থাকার কারণে ওরা ওদের নাম দিয়ে ব্র্যান্ডিং করে বাজারে বিক্রি করতে পারছে। এবং আপনারা শীতল চাটনি যেটা আছে, শীতল চাটনিও কিন্তু আপনি বাজারে গেলে কখনই পাবেন না, আপনাকে ঘরে বানিয়ে খেতে হবে, এটাকেও ওরা কি করছে, শীতল শীতলের আচার বলে না ব্র্যান্ডিং করে মনুশ্রী এফপিও ওরা মার্কেটে বিক্রি করছে। একটা মানে ওটার যে লংজিভিটিটা থাকছে সেটা হচ্ছে ছ মাস, মানে আপনি ছ মাস সেই শীতল চাটনিটা আপনি ঘরে রেখে খেতে পারবেন, তো ওটা বাজারে বিক্রি করছে। তো একটা শীতল চাটনি যেটা ওনারা বিক্রি করছে 200 গ্রামের বোতল, সেটা তৈরি করতে ওদের খরচ যাচ্ছে 85, বটলিং টটলিং নিয়ে 85, ওটা মার্কেটে ওরা 260 টাকা করে বিক্রি করছে, মানে আমার দেখতে গেলে দুগুণ থেকে তিন গুণ ইনকাম আছে, এবং হোলসেলে ওরা বিক্রি করছে 135 টাকা করে, তো আমার 85 টাকা খরচ করে আমি 135 টাকা পাচ্ছি, মানে আমি এখানে প্রায় 45 টাকার মতো, 50 টাকার মতো প্রফিট হচ্ছে। তো আমি যদি 50 টাকার মতো একটা বোতল দেখেই প্রফিট করতে পারি, তো আমি 1000 বোতল করলে পরে আমি প্রায় 50,000 টাকা, তো এটা হচ্ছে সিম্পল উদাহরণ। তো এই ধরনের মানে টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হবে। যেমন লংতরাই গুঁড়ো মশলা, আপনারা বাজারে গেলেই কৃষকরা দেখবেন যে লংতরাইয়ের গুঁড়ো মশলা বিক্রি হচ্ছে, লংতরাইয়ের মধু বিক্রি হচ্ছে, লংতরাইয়ের তেল বিক্রি হচ্ছে, তো ওই ধরনের চিন্তাধারা নিয়েই এফপিওটা ফরমেশন করতে হয়। এবং এফপিও শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি নয়, আপনি কাস্টম হায়ারিং সেন্টার করতে পারেন, যেমন গভর্নমেন্ট থেকে যখন দেখবে যে একটা কোম্পানি কৃষকের কোম্পানি হয়েছে, তখন গভর্নমেন্ট থেকে ফার্ম মেশিনারি ব্যাংক বলে একটা ব্যাংক ওদেরকে দেবে, যেমন ওটার মধ্যে সোয়িং, যেমন ধান সোয়িং এর জন্য ধানের মেশিন, অটোমেটিক সোয়িং মেশিন একটা আছে ধানের, যেটা অলরেডি সেটার মধ্যে যদি আপনি ধানের চারাগুলো দিয়ে দেন, ওটা হাত দিয়ে রোতে হবে না, মেশিন সেটাকে রোপণ করে চলে যাবে। যেটা এককানিতে যদি আমাদের 4 জন লেবার লাগে, ওই মেশিনটা দিয়ে যখন আপনি সোয়িং করবেন মানে চাষবাস করবেন, তখন এককানি জায়গা ও 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেবে। একটা মেশিন একজন লেবার চালাবে, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করবে, আর একখানি জায়গা আপনি হাতে রোপণ করতে হলে আপনার 4 জন লেবার লাগবে, তাহলে এখানে আপনার কস্টিংটা সাশ্রয় হয়ে যাবে। তখন আপনাদের প্রোডাকশন করার পর আপনি যখন আউটপুট দেখবেন, তখন ধানের আপনি যদি মনে করলেন 4 জন লেবার লাগালেন 2000 টাকা খরচ হলো, 1 জন লেবার লাগালেন 500 টাকা খরচ হলো, এখানে 1500 টাকা অলরেডি প্রফিট। তো ওই ধরনের মানে কম ইনভেস্টমেন্টে অধিক পরিমাণে লাভ করতে গেলে আপনাকে ওই ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করেই কাজ করতে হবে। তাছাড়া

0: আপনার ইয়ে পেডি পেডি ট্রান্সপ্লান্টার যেটা বলা হয় ওই মেশিনটাকে, আর তাছাড়া আছে ধান কাটাই, ধান মাড়াই মেশিন, ওটাও ওই ফার্ম মেশিনারি আন্ডারে দেওয়া হয়ে থাকে এবং এটা কোনো টাকা লাগে না, সেটা ফ্রি অফ কস্ট। 12 লাখ টাকার একটা ফার্ম মেশিনারি ব্যাংক, সেটা ওই ওই সব FPOদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফ্রিতে ওদেরকে দেওয়া হয়, যেটাকে কাস্টম হায়ারিং সেন্টার বলা হয়ে থাকে। তাছাড়া আপনি দেখবেন আজকাল ধান মানুষ হাত দিয়ে কাটতে হয়, কিন্তু কৃষকদের ওই যেটা ধান কাটার মেশিন, মাড়াই মেশিন, সেটা হচ্ছে অটোমেটিক ধানের জমিতে ছেড়ে দিলে সেটা অটোমেটিক ধান একদিকে কাটা হবে, একদিকে মানে মাড়াই হয়ে বস্তার মধ্যে চলে যাবে। মানে আপনাকে মানে ধানটা কেটে আবার আলাদা করে মাটা মাড়াই করতে হবে না, অটোমেটিক মেশিন কাটবে, মেশিনই ব্যাগের মধ্যে ভরে দেবে।
1: আচ্ছা, অটো মেশিন তো ওখানে কি আইছে না আমরা?
0: না, অলরেডি চলে এসেছে আমাদের ত্রিপুরাতে অলরেডি। বাগমা FPO বলে একটা FPO আছে বাগমাতে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট পার হয়ে যেতে হয়, গুমতি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো ওখানে একটা FPO আছে, এটা হচ্ছে বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি। তো ওই FPOটা ওই ধরনের মেশিনগুলো ওদের কাছে আছে। এবং আমাদের এদিকে ত্রিপুরা রাজ্যের এই দিকটাতে আমাদের নর্থ এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে ওই ধরনের মেশিন ওই ফার্মার প্রোডিউসার কোম্পানির কাছে এখনো আসেনি, কারণ হচ্ছে এখনো ওই ধরনের কোম্পানি ফরমেশন হয়নি। মনুশ্রী এগ্রি প্রোডিউসার কোম্পানি গোকুলনগরে, সেটা রিসেন্টলি ফরমেশন হয়েছে, কিন্তু ধীরে ধীরে ওরাও ওই ধরনের মেশিনগুলো মানে ওদের কাছে চলে আসবে। তো এটা গভর্নমেন্ট স্কিম, আপনাদের কোম্পানি যদি না থাকে, একজনকে তো আর এত বড় স্কিম দেওয়া যাবে না, গভর্নমেন্ট স্কিম গুলো দেবে যখন দেখবে যে মানে বড় ধরনের কোম্পানি বা কৃষক গোষ্ঠী বা ফার্মার ইন্টারেস্ট গ্রুপ আছে, এদেরকেই এই ধরনের কোম্পানি দেওয়া হয়ে থাকে। তো কৃষক ভাইদের বলবো, এই ধরনের কোম্পানি ফরমেশন করতে গেলে প্রথমত একটা মিটিং করতে হবে, মিটিং এ আপনারা রেজলিউশন করবেন, যেহেতু আমরা ফরমেশন করবো কোম্পানি, যেমন টাটা কোম্পানি বলুন বা রিলায়েন্স এর কোম্পানি বলুন, এদের কি হয়, আমি গাড়ি বানাবো, আমি সিম বানাবো বা আমি কাপড় বানাবো, তো এদের একটা উদ্দেশ্য থাকবে, তো কোম্পানিরও নিজস্ব উদ্দেশ্য নিয়ে আমাকে বানাতে হবে, কিন্তু এর কোনো লিমিট নেই। একটা কোম্পানি ফরমেশন হলে তার ডালাবালা বের হয়ে যায়, যেমন প্রথমে রিলায়েন্স কি করতো, ওই মানে একটা দুটা প্রোডাক্ট নিয়ে কাজ করতো, এখন আপনি বাজারে গেলে কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের মধ্যে রিলায়েন্স লেখা নেই, সবকিছু আস্তে আস্তে রিলায়েন্স ওদের বিজনেস এর আন্ডারে নিয়ে চলে আসছে। তো আমি কৃষক ভাইদের এটাই বলবো যে আস্তে আস্তে আপনারাও এই ফার্মার প্রোডিউসার কোম্পানিটা করেন এবং আপনাদের ইনকামটাকে আরো বাড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি গুলো আপনারা পাওয়ার জন্য এই কোম্পানি কিন্তু আমাকে আগামী দিনে আপনাদেরকে অনেক সাহায্য করবে।
1: আচ্ছা, তো আমি কিন্তু আজ শুনলাম আপনার বাস্তবে, আমিও দেখি যে এইভাবে টমেটো নষ্ট হওয়ার, এইভাবে আরো অন্যান্য ফসল দেখবার নষ্ট হওয়ার, তো এইভাবে যদি একটা কোম্পানি তারা খুলইন, খুলিয়া তো তারার ফসল তারাও আবার মানে ইয়ে করতে পারবা, মানে অটাত্তনে আবার তারাও লাভ পাইলা, এটা তো খুবই ভালো কথা। তো কৃষক ভাইরা শুনছেন কিবা আমরা দাদাবাবুর কথা? খুব সুন্দর আইডিয়া, খুব সুন্দর মানে আলোচনা, আপনারা মনোযোগ দিয়া শুনবা এবং আপনারার দরকারে দাদাবাবুর লগে যোগাযোগ করবা। আর আইজ আসর শেষ করিয়ার গান শুনতে শুনতে,
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: লাগে পার হবে বলি শোনো।
1: শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি নিয়ে সানজা জরানি ককবর পান্দা তিনি চা সালবা সং তাই সরাপচানে ইয়াগুলোনো সিনি ককতুননি চাপা পান্দা ও সং হাবলায়নি নরক সং বাই গরং হরনা বাগৈ যতন না সিংি দংবাই খেনা হাইকে নরক ককতুননি চাপা পান্দানি বিশিংতে নরঙে সংহরনা মুচংমানি তাই সাহরনা মুচংমানি কক রক নরক ও পান্দানি বিশিং দি সাইমান ফিয়াবা নরকনি কক দুক ফাইনানি নাসিংতে নাসিংতে সং তিনি রচামুং খানালায়ন পারমিতা রিয়াংনি খরাঙ্গ ইংকে অজরাও নরক যতনি বাগৈ অ রচাবমুং

0: Asik cera sing kena laika parameter yang bayar cap jak belain kena tatok recap mung. Au heke o jarawo sing sini koktuni japa panda na sing kolok laisi wana ge sini koktuni japa panda kena laisi ne.
1: Kena itu na tahu buku sam narong aja to no kaku full hamjamun tachi bayi apa roy koktuni japa panda no jang sawo narong ni koktuni Rok jung nilai-nilai hingga itai kogduk bayi narok jung bayi dadak sida kurung di
0: Aau Hingga ini kogduk nombor kisang muito klari ruwana je saiman nerok ta saiman no fia ba je Korowi tong nerok nang tewisya sinaroni kogduk nombor muito klari ruwana Sinaroni kogduk nombor 0381-232-6255 Hanyo hai sapiro 0381-232-6255 Aku kogduk nombor ni bising te narok narok ni Shahor namu zungmani eba shihor namu zungmani kogrum na kereng horai man
1: Aau Kogduk rok Kunu Shodoy shok pa kya naga di ba
0: Tabuk sakto kogduk bhai shok pa ya ko Fya ba nasinte nasinte sinti ni pila kaisa Kogtun shok pa jak nai nile na Kogtun rohar nai Takok ni mungka Arjun da Burma dai bini kami hingga jombui jala hati gana ni hini shikya bo shahar ka bo sini kok brok pandano bebak pandano khanawo tai belaina khanatuk jago tai sini onani belaina khanatuk jakkumani pandaro hunke kok sini kok brok pai je kok thumnuk thumnuk rokno bo belaina khanatuk jago tai bo thumnuk rok bo sitrungo gai thumnuk rogo ora participate khaina thanga ebar phaina hunke khorok busuk rok participate omhai khaina nang tai umor rok khajak da tong amti rok kisa sinam chung jagai shonghor ka
1: ao belekhana hambai pipeline mari wo tamak hai takhok chini oroni joto panda rok no khana wo tai khana tok jago tai thumnuk belekhana khana tok jamani bagai thumnuk ko bo ও জায়গা বো অবতুই মানজাং নাং মুচং জাগো থংলুক ফ্লাইথানি হেকাইতাই থংলুক ন শুয়ো থংলুক শুই তংখান কেবা মিনি স্ক্রিপ্ট র নং ফাই ককবল খতল রিফাই দি তাই স্ক্রিপ্ট শুমানিও নিনি খরক বুসু অ জায়গা ক্যারেক্টার তং অবরক বনু মা শুনে হেকাই নিনি অব অথমলুক নি সিনপসিস তামো তামলুক গ নিং শিখা আবরুম মাছুনে গাই কাইসা কইবলাই মারি বনাই কইবলাই নি নি কুমার যাই যাই খে শুদি বেলেখন হামবাই
0: তাও হাইকে তাবুক কক দুক কাছে ফাইতং খা নাই নেলে কেনা হ্যালো
2: হ্যালো
1: হ্যালো তাকুক বেলেখন হামবাই নন লামছ গ চিনি কক তুমি যাপা
2: আও আও ম্যাডাম আনো পাসপোর্ট না তিনি এফএম এন তো
0: তিনি নি কক তুমি যাবা পান্ডাও হ্যাঁ
2: তিনি কক তুমি যাবা পান্ডা অনকে আঙ্কাশে নাটক শোনামু শুনানি ম্যাডাম
0: হুম
2: ভালো খারুং নাটক নি কাইসা

আসুক জোড়া সিং খানালাই টংমানি বারো মিটার ইয়াং বাইরে চামচাক বেলাই নখনা তদগ্র চাম হাইকে ককটুনি চাপা পান্ধা তো পাইরেক ফাইরেক জরা পাইরেক পাইরেক ফাইচিং নথাং দো থাং আসগাং তাই সাইন হাই মৈতুক খাইরে প্রচিনারণ ককদুক নাম্বার 0381232-6255 হাইন হাই সাপির 0381232-6255 ও নাম্বারও নরকগ্রং হরি মানো ঘাই ককদুক নাসিংতে নাসিংতে হাইকে তাইতাং সাদা চামুং খানানানে ফাচিং নো থাংলাই পিরানো ককদুক ফাইকে বা সং কচারো সং ইয়াচাকলাইনে

0: जरा कैसा कोक दुख फाइट खाए के या सगी नहीं लेना। हेलो हेलो हेलो शबंका नाम सब
1: आओ पहले के हम भाई बुकुस खंजा का हम
0: संजा का हम दो सदी
1: के अंग सालिम देवर मा छिदाई मन तो पसंद का सो कामिन शाहरी जों उनके तीनी तो
0: कोक तो निजा पा पांदा से तब
1: निजा पा पा आओ अब नो कोक फैशा कोई हर नाम तुम निता बुक वो उनको आगे वो उनको तुम निता वो साल वो उनको पांदा वो नो তালখাখানে ওয়ান সুমা তালখাখানে নি তালখাখানে ওয়ান সুমানি তা আবরম তাই খেতে কিয়ান দেবা সাবান হনে ওয়ান সুমানি দা তা আবরম দি তাবুক তো যে একেমব হুমব সং আব তালখামা বস কক খালাই হরমানি তো আব কক বর্তমান তো ইয়া আব তো অব হাইন কালায়ো হাইপন ও থৈমুং নি বিশিং তৈ জং খাহরি মা হাঙ্কাই তাই ছা ওয়ান সুবুই ছৈনা রক জরা মান মা হাইং ওতা আংখাও ও ফোন বাই লাই মান গাই ফাট ফাট ওয়ান চবুই ছাহরনা নি জরা মান থাই হাই গাই আব ও কক্তন নি বিছিং কি খৈ হরই আগি নে হাই তাল খাকছন ওয়ান সুমা তাল খান নি ওয়ান সুমা আবন তাইছা ঠিক কি গাই বা তাওয়ান হনে আংখা মানি তা
0: আও নো চুং নাই ন গাই নি নি নং জে আউ তৈ কক না রুম মানে আউ তৈ কবং মুং না রুম মানে বেলে খানা চাও
1: আব তা আগি ও যে চলি চম্প্র তো আপর গব তো আং সালবন বুন নহি মান পরা না আং রহর আপর গপক কোন রহর
0: না
1: আ আন ছাক বাই চন মন জরাও আগলি গ থাঙ্ক দ কাই ছাক বাই চন মন আর হাবুই র কাই পাই তা ডিউটি প হ্যাঁ
0: আও কাই আবু তুই পান্দা তে বিষয় চেঙ্গান বাগাই চুং নাই কানে ক্লানে
1: তাওন হাই মা তাও
0: তা কত নি থানি চুং তো নই
1: দিনে বাই তো ছা লাই মানে তপরা কাপরা কাই ছা লাই মা কাই চুং যে ওয়ান সবুই তং মান খাজা ইয়ার কোন থাং মবল সে মুচুর মান অব থানা হিন তং বরং কাই সুই মানে কাই এই ছা ওয়ান সবুই হ্যাঁ জানি গর মান তা
0: আও বেলেখানা হাম ভাই তা খুব আও আও কপমং না আও ইকাই চিনি ইয়াগো জরা বকুরি খা ককতুন নি জাপা পান্দান চুং অরুণ মথাকলাইসিন খানাই তন তাকে বুক সুহন বেলাইখান হামবাই
2: হামবাই
0: খুলুমকা
2: খুলুমবাই আও সং আসুক জরা ককতুন নি জাপা পান্দা খানা লাইখা গাই তাবুক অজরব সং তাই তাংছা রচামং পারমিতারি আং বাইর চাপ চাক খানা লাইনা

আসকচেরা খানালাইকা পারমিতা রিয়াং বাইরে চাপ যাক বেলাই নখনা তত অগ্র চাপ আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি নিঝান্দা জরণী কক ব্রক পান্দা যতন নখলম বাইকা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি

0: কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরো বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরো দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফর সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুর এলাকাগুলিকে আরো পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন পুর বিষয়ক আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান,
1: I just laid the wreath at the war memorial for the last time in uniform as a humble tribute to those who laid down their lives in the line of duty.
0: উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাভ বাইতুন পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী।

0: আপনি সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালা মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে টিসিএস এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম উন হোকে জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সুভাষ দেব বর্মা তিনি ককটমা বুবাগ্রকুখা গোয়া হাস্টে সংসমন সালনারগী রাষ্ট্রভক্রক ইয়াকু সিপি রাধাকৃষ্ণন তিনি পানাজিনি কলা একাডেমি ও সংসাচক পান্ডাব অমানজাক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ককটি সালনি ফুংদামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশংতে হাক্তর তাই বুহা হাক্তরনি ডুকুরগয় কগলাম সালায়েনা কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্টে ও ফায়েনা কেন্দ্র হাপং এম জি এন ডেগা তাংবুতাঙ্গ তাকলাই বিশনি এপ্রিল তাই মে তালনি বাকে হাস্টে ও তাং সামুনি সাল তাই রাংনি সিমুং রেখা তাবো ককটমা শুক্রবৈ গোয়া হাস্টে সংসমা সালনরগী মন্ত্রীবক্রক ইয়াকচু সি পি রাধাকৃষ্ণন তিনি পানাজিনী

올라가게 되미워 청사적 반도 만자카 반도 아스트로보클럭이야스 고아노 함크라이르그자타이 동라자 카디 나르그마오 카샤카 하모델 흐니시 코르자카 보샤카 시니뭉타이 함자몽니 그달몽 바이 고아 학토니부스강고 카함 푸누마리 릉 사캄 동코너트이 허작타이 로코 함크라이 어하스티니 카함만 마리 꼭노 코르자위 샤카 고아니 몬트라크라 닥터 프로모트 차원토니 뜨이돌몽 바이 땅베크랩 릉 사캄 베레키리타이 디지털 Michael Muni Hamkrayo, Kursajak Thai, Hamkray Ungman Nukzaka, Botaibo Shaka, Nishai Bridgesini Bishini, Bishing, Hamzajak Barot Sanam Tishanawa, Hamzajak Goa Belai Nankuma, Rastrobokrok, Drupadi Murmu, Montrebokrok Narendra Modi, Rastrastromontri Omit Sahobo, Phil Bridge Goa Haste Borom Manmas Hanoregui, Guani Lukurono Kakaham Yaparka. কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলে হামক্রাই মন্ত্রী মনোহর লাল খানা হাস্তে ও ফায়েনে বখনা ফুঙ্গো আগরতলা মুক্ত দ্বারা অধিত্রে ম মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিনি মন কি বাত পান্দানি ফিল ছাড়া থামচি ব্রৈন খানাওন আবুনিল পিএম সনিধি ওয়ানছক তাঙ্গ যুগাজক কাশা পান্ডব মানজাগন ওল আগরতলা হাফাং নারওয়াই তংথাইনগ কাশা কগলাম পান্ডাব মানজাগন চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার সাকা ভোটার মূং রেম আলাইদা সুনাম ফিরমুং এবার এস আই আর রায়দা সামুং খাইমাও কাহাম সামুং নুকজাখা তিনি দিল্লি কতাল চংবার কমিশন চংজা কেরং করং রগনি উলনি বসং ককলাম পান্ডব ককনার ফ্রু ব অকক সাকা চংবার কমিশন অক্রা সাকা ভারতনি চংবারে ও বিসিসি চার উমনি যত লোকরক খাতুঙ্গই ভোটার মূং রেম মুংটি সাকা রায়দানি বিশিংতই কথই আমচায় তং কুবুনি থায় থাংজাক তাই বুইহা ভোটারকনি মূং বাদ্রজাখা কেন্দ্র হুকবাটাই হুকবার খাইনাই হামক্রাই তাই কামি হামক্রাইনি সাকথারমাবাই বসকাং জুন তালনি পুইলা সালনি সিমি হাক্তর গনাঙ্গই খেত বাসাও তাংবুতাং চেঙ্গানো অসামুংবুতাংনি তিয়ার উমুং চিয়ারি নাইনা বাকই তিনি কেন্দ্র মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি কতাল কুসুক বেরামনি ককসা পান্ডা খাইকিয়া পান্ডাও বসাকা অসামুংবুতাংনি নাহার মুংখা কাহাম বিথিব্রাই তাই নবার তৈবারনি দেরামঙ্গ হুকবার খাইনাই রকন কক বিতি রানানি পঞ্চায়েত বেরাম সামুং তাংনানি তাই হাফাংনি ওয়ানছক তাংরকনি সেপছাপ কামি আমচায় তুমি রেনানি আকাশবাণী আগরতল কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায় আকাশবাণী ককতমানি আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এন্ড এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপন কারিব আকাশবাণী আগরতল কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি খনা কক তিস হালনি ফুংদামচি সহ আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতে হাক্তর তাই বুহা হাক্তরনি লোকরক বাই ককলাম সালায়েন অমিল আকাশবাণী তাই দূরদর্শন যত নেটওয়ার্ক আকাশবাণী ককতমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল এপ ও খনাই মানমানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীপক্ষ নাইখুং এবার ককথুম তাই আওয়াইমুং নাইখুং ইউটিউব চ্যানেল খনাই মানানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দামচার জরাও তাইসা খনাই মানবাই ফিরানো কেন্দ্র হাফাং এমজিএন রেগা তাঙ্গু তাঙ্গ তাকলাই বিশিনি এপ্রিল তাই মে তালনি বাকি হাস্তেও সাল চারচি রাশাই তাং সামুংনি সাল তাই তাং সামুংনি রাং খক সিনি চিনি রেজাক চারচি চুকু রাশাই রাংনি গসিমুং রেখা অ তাঙ্গু তাঙ্গ থাংনাই রাং বিশিব হাস্তেও বেবগৈ সাল নই রেজাক দকসিনি রাশাইনি গবাং তাং সামুংনি সাল সনামজাখা আবনি বাকি রাং বাইখ্যা খক চুকুরা থামসি রেজাক রাং এমজিএন রেগা তাঙ্গু তাঙ্গ থাংনাই রাং বিশিব হাস্তেও তাং সামুং তাংনাই রক সাল ব্রিশি বা তাং সামুংনি সেপমানখা আরো বসং তাং সামুংনি সাল তংমানি সাল ব্রিশি থাম খুসাতাইকলায় জুলাই পুইলা সালমারিনি সিমি হাক্তর বাই বাক্সা হাস্তেও বিকশিত ভারত কর্মসংস্থান তাই জীবিকা গ্যারান্টি মিশন এবার বিবিজি রামজি কেরংরং নুই সাই নিচিবা সামঙ্গ ফনাংজাগানো অ কেরংনি বিশিং কামিনী নুখুং রগ্ন বেবাক রাং বিশিনি সাল ছাড়া নিচিবানি তাং সামুং মানথগ্রনা সেপ রোয়ানো কামি হামক্রাই নাইখুংনি বিখাক্তই অ ককতমানো সাজাক্ষা
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হাস্তে বেড়ামায় ফাইমানো ফাইমানথক তাংহালগ্ন রুগী তিনি খুয়াই হাঙ্কর নাইকলফং জজত পান্থ।

কীর্তনী তৈদুল মুংবাই হাক হাংকর নাইকল ফাং হাবানক গ কগলাম সালাইমা সংসারজাখা কগলাম সালাইমা প্রাণবন্ত গ্রাম সামু তাংন তুই সুবাই সুক্রুবই কগলাম উংখা আর আমজানী লামা তাং বেখ্রেপ হামক্রাই বেড়েখিরি দাল বিদাল বাবাইন তুই হাংকর নাইকল ফাং জুদা জুদা লাইন ডিপার্টমেন্ট তাই ভারত আরি মুঙ্গুই মরগনাই বাহিনী থানী ককথুম নাহার ইয়াকবারাত হাংকর নাইকল ফাং অবেদানন্দ বৈদ্য ভারতনি আরি মরুকনাই বাহিনী সারা ব্রীতাই সিনি বেটেলিয়ানী নাইকল ফাংসং খবৈ জুদা জুদা নাইখুনি অফিসার কগলাম সালামিও মানজাক্ষা খুরসাতাই কলাইও কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুসকাং তালনি বা সালমারিও হাস্তেও বেড়াইনে ফায়ন হই ককটুমা উদয়পুরনি গুমতি হাংকর পলিটেকনিক রুন্ন কতনি কমপ্লেক্স কতাল কেন্দ্রীয় বিদ্যালয় খুলকনাথ দাগিমুং সাকলাইকা কেন্দ্রনি রং মথা নৈশাই নৈশিদক নৈশিসিনি রং বিশিনি সিমি অ রংনগ রংনি সেপ চেঙ্গানো পৈলা বখাগ রংনগ রেমসানি সিমি রেমবা জরা রংনি সেপ রোজাগানো বেবাক রেম সেকশন কাইসা তঙ্গানো বুসকাং তালসানী বিশিং সরনাই রগনি বর্তিনি সামং পাইরিনা দাগিমুং রোজাখা খুরসাতাই কলাইও নৈশাই নৈশিব্রী বিশিনি ডিসেম্বর তালো ভারত হাফাং হাক্তর গনঙ্গই খুং চারচিবা কতাল কেন্দ্রীয় বিদ্যালয় গসিমুং রোমানী অব আবনী কাইসা বখাক সিপাহীজলা জেলা পরিষদনী কাসকুজুক সুপ্রিয়া দাস দত্ত তিনি কমলাসাগর বিধানসভা কেন্দ্রনি দক্ষিণ মধুপুর সিপাহীজলা হাংকর বেরমি গড়িয়া তেরন চেঙ্গি রেখা বর্ষাকা হাস্তে হাফাং জাতি জনজাতি খবৈ বেবাক বেরমনি লোকরগনি তংরাইডা ফোয়ারনাতাই খাতিনা নারংন বাকি সামুং তাঙ্গি দঙ্গ বান্দা মানজাখা জেলা পরিষদনি আদংজুক সাগরিকা দেববর্মা আমচাই কামি পঞ্চায়েতনি বক্রগ্ন খবৈ জুদা জুদা জনজাতি দফানি চাকরা র খনা হায়ুং হাদা ইয়াকাকজাক সাল আবন রগৈ তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রুন্ন কতনি চেতনবাই বামুতিয়া ব্লকনি বেরিমুরা কামিও হজাকমুং গনাং সামুংবুতাং সংসারজাখা সামুংবুতাঙ্গ রুন্ন কতনি খরকসারা বাসী ডাক্তার সুরনাই মানজাখা বড় কামিনি নক নগ থাঙ্গৈ হাদা চামা সাইয়া বাবাইন তুই টঙ্কসং লুকরঙ হজাকমুং খাইকিয়া রং কেসে কেরেং রাজ্যব তিনি কাইসা চিটফান মথানী খরক থাম অফিসার কেরংনি মাজরা রুনানি সাকলাইকা সালথাং হাংকরনি আলাইজা সিবিআই আদালত সিবিআইনি কেরং কেরং প্রসেনজিৎ শাহ সাকা সকাংজাক ইনফ্রা প্রজেক্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ন কেবেঙ্গই নৈশাই সিথাম বিশিব মামলা অংমানি সিবিআই মামলাও মথনি চেয়ারম্যান অরিন্দম দাস দীপশিকা চক্রবর্তী দাস তাই ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাস ন আদালত চার্জশিট রেখা তিনি আলাদা সিবিআই আদালত বরগ্ন বিশিদক নি কেরং মাজরা তাই খক চিদক রাশাই রং জরিমানা খাইকা আবনকারী মথানি জাগা ফালেই রং রনাই রগ্ন ফিরক রানি বাকি অনুকুতি হাংকরনি হাংকর নাগেল ফাংন দাগিমুং রোজাকা হই মসং সাহা সাকা হাক্তরনি নাইমথাং বাহিনী খরক বক্রক জেনারেল অনিল চৌহান তিনি লেলামাও থাঙ্কা আবনরগী তিনি দিল্লি কতাল সেঙ্গ্রাক বাহিনী কাইথাম বেদেকনি বখাক্তই বন পাইথাকনি নারকমানি পান্ডা সংসারজাখা শহীদ মৈতু খর খুম্বগৈ জেনারেল মুসাং চৌহান সাকা হাক্তনি নাইমথাং ক্রাক খাইনাও অপারেশন সিন্ধুনি উলনি বখাক চেঙ্গনাও ভারতনি সেঙ্গ্রাক বাহিনী তিয়ার তঙ্গ বুসকাং দামনি চিব্রেও হাস্তেনি যত হাংকর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াইমান হনি হজামুং রেখা নবার তৈবার নাইখুং খনা সালনি তুমারি সাকাও তঙ্গানো 35 ডিগ্রি তাই খামাব 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি তুমারি সাকাও তঙ্গনি 34.5 ডিগ্রি তাই খামাব 25.3 ডিগ্রি সেলসিয়াস ককতুমা বরক তাইসা পরিফির গোয়া হাস্তে সংযম সালনো রগৈ রাষ্ট্রপক্ষক ইয়াক্তু সিপি রাধাকৃষ্ণন তিনির পানাজিনি কলা একাডেমি ও সংযোজক পান্ডাও মানজাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী খনা কক্তি সালনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশৃঙ্খে হাক্তর তাই বৈহা হাক্তরনি লুকরক বাই কগলাম ছালায়েন কেন্দ্রনি কেরং নু খুং তাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্তেও ফায়েন কেন্দ্র হাফাং এমজিএন ডেকা তাংবুতাঙ্গ তাকলাই বিশনি এপ্রিল তাই মে তালনি বাকি হাস্তেও তাং সামুনি সাল তাই রাংনি গসিমুং রেখা ককতুমা তিনি বাকি অননপাইখ্যা উলনি ককতুমা আওয়াইঙ্গনে খনাফুং দামসিনি ছতি বৃষিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রমদিবস এবং মজুরি বাবদ 72 কোটি 89 লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রমদিবস এবং মজুরি বাবদ 72 কোটি 89 লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন করেছে। গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে সারা দেশের সঙ্গে রাজ্যীয় বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ বা ভিবিজিরামজি আইন 2025 কার্যকর হবে। এই আইনের অধীনে প্রত্যেক ইচ্ছুক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। যারা অযোগ্য যেমন মৃত, ভুয়ো, অনুপস্থিত, স্থানান্তরিত এবং বিদেশি ভোটার, তাদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আগামীকাল রাজ্য সফরে আসছেন। তিনি আগামীকাল সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। এরপর পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে চালু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম এবং যুক্তিগত ব্যবহার, আবহাওয়ার চ্যালেঞ্জের মুখে কৃষকদের সময় উপযোগী পরামর্শ দান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী দিনে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত উদ্বেগের কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে কৃষকদের বাস্তব সম্মত পরামর্শ দেওয়া হবে। তারা কি করবেন, কি করবেন না এবং কোন ফসল চাষ করবেন, কোথায় ফসলের বৈচিত্র্যায়ন ঘটাবেন এবং কম জল বা ঝুঁকির পরিস্থিতিতে কোন বিকল্প বেছে নেবেন তারা, তা বুঝিয়ে দেওয়া হবে। তিনি জানান, এই অভিযানকে কেবল কোনো একটি সরকারি দপ্তরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না, এর জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের অংশগ্রহণও সুনিশ্চিত করার চেষ্টা করা হবে। বিকশিত ভারত কি অমৃতকাল, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 12 বছর ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক কর্মশালা আজ কৈলাসহরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক তথা রাজ্য ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। বিজেপির প্রদেশ সম্পাদক তাপস মজুমদার জানান, এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগামী 5 জুন থেকে 21 জুন পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে।

নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। আগামী এক মাসের মধ্যে ছাত্রছাত্রী ভর্তির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার সারা দেশে 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন করেছিল। এটি তারই একটি অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য রাজ্য সফরকে কেন্দ্র করে আজ খোয়াই জেলাশাসক রজত পান্থের পৌরোহিত্যে জেলা প্রশাসন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রাণবন্ত গ্রাম কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত গ্রামগুলোর রাস্তাঘাট, পরিকাঠামোর উন্নয়ন, পর্যটন ইত্যাদি বিষয়ে জেলাশাসক বিভিন্ন লাইন, ডিপার্টমেন্ট এবং ভারতীয় সীমান্ত বাহিনীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেন। অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 104 এবং 70 ব্যাটেলিয়ানের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন বলে কথা রয়েছে। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান ইআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নাগরিকরা একাধিক ভারতীয় ভাষায় ভয়েস বা টেক্সের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করতে পারেন, যা অভিযোগ নিষ্পত্তিকে আরও দ্রুত, স্মার্ট এবং সহজলভ্য করে তোলে। প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে চ্যাটবটটি অভিযোগটি বিশ্লেষণ করে একটি বিভাগ নির্ধারণ করে দেবে, যার ফলে নাগরিকদের আর নিজে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অভিযোগের বিভাগ নির্বাচন করার প্রয়োজন হবে না। আর্থিক প্রতারণা মামলায় আজ এক চিটফান্ড সংস্থার 3 আধিকারিককে কারাদণ্ডের সাজার ঘোষণা করেছে পশ্চিম জেলার বিশেষ সিবিআই আদালত। সিবিআই এর আইনজীবী প্রসেনজিৎ সাহা জানান, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে 2013 সালে মামলা হয়েছিল। সিবিআই এ মামলায় সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। তিনি জানান, প্রায় 5.5 কোটি টাকা রাজ্যের সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রলোভন দিয়ে নিয়ে পালিয়েছিল অভিযুক্তরা। আজ বিশেষ সিবিআই আদালত তাদের 3 জনকে 6 বছরের কারাদণ্ড এবং 16 লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া সংস্থার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে 9 কোটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্রী সাহা জানিয়েছেন। আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 4-5 দিনের মধ্যে কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছানোর জন্য বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি।

0: সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পে চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী কৈলাসহর।
2: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
3: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: निशुल्क कानूनी सहायता टेली लॉ के ऐप वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আরে আশা দিদি, আপনি?
2: শারদা, খুকি কেমন আছে?
1: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
1: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: আকাশবাণী কৈলাসহর রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন নানান সাদের গান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানে এবারে রয়েছে নজরুলগীতি, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

আধুনিক গান শুনলেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে। রামধনু অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনবেন ছড়ার গান সমবেত কণ্ঠে।

সমবেত কণ্ঠে শুনলেন ছড়ার গান। এই সঙ্গেই শেষ হল নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু, আকাশবাণী কৈলাসহর। এবারে পরিবেশিত হচ্ছে লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

লোকগীতি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলা শহর। চিরনতন অনুষ্ঠানে এখন শুনবেন জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন, মোহাম্মদ আজিজ, সরিকা কাপুর এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে ছবি 20 সাল বাদ।

মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে শুনলেন হামারা খানদান ছবির গান। এই সঙ্গেই শেষ হল জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনূতন। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল শুনবেন প্রথমে খট রাগে এবং পরে ইমন কল্যাণ রাগে। শিল্পী পণ্ডিত মল্লিকার্জুন মনসুর।

0: শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন বিলম্বিত খেয়াল, প্রথমে খট রাগে এবং পরে ইমন কল্যাণ রাগে। শিল্পী ছিলেন পণ্ডিত মল্লিকার্জুন মনসুর। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কর্ণাটকে ভি কে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3 জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে আজ পশ্চিমবঙ্গে স্বচ্ছ মোবাইল অ্যাপের সূচনা হয়েছে। ব্যাডমিন্টনে সত্বিক সৈরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাঁকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় AICC সাধারণ সম্পাদক KC বেনুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমকে শ্রী বেনুগোপাল বলেন যে ডি কে শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তিনি আরও জানান যে আগামী 3 জুন শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের ওপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের প্রধান উদ্দেশ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ

0: প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মায়ানমারের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মায়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেছেন যে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অং লাইং এর বৈঠকের অপেক্ষায় আছেন। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले कि केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: एक खबर अपनारा सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধাননগর মহকুমা হাসপাতালে 2 কিশোরী উপভোক্তার হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন। তিনি বলেন, এই কর্মসূচির জন্য কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টিতে নিয়ে যাওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকারি টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহর লাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযান আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
2: इस ऐप में जनता को, नागरिकों को एक सुविधा दी गई है कि जहां भी आप गंदगी देखते हैं वहीं उसका फोटो खींचिए और उस फोटो पर इस ऐप के माध्यम से अपलोड करिए। तुरंत डिपार्टमेंट, जो लोकल म्युनिसिपैलिटी है, उसके पास वो जाएगा। प्रधानमंत्री जी ने लाल किला से इस बात का आह्वान किया था कि हमको हर शहर, हर गांव ODF करना है।
0: দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে আজ ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাইকে করে যাওয়ার সময় অভিষেকের দিকে ছোঁড়া হয় ডিম, দেওয়া হয় চোর স্লোগান, তাকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তোলেন অভিষেক। পরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় ওই দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। এই ঘটনার পরই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পাহারায় বের করে নিয়ে যাওয়া হয়। ন্যায় বিচারের জন্য আদালতে দ্বারস্থ হবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। ঘটনার ভিডিও শেয়ার করে তিনি বলেন, রক্ষকই ভক্ষক। অভিষেককে দলের তরফে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকাল দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।

ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আজ সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেউং জায়ে ও কিম ওন হো জুটিকে 21-19, 21-18 পরাজিত করেছেন। মিক্সড ডাবলসে আজ সেমিফাইনালে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো জাপানের সায়াকা হোবারা ও ইউইচি শিমোগামির কাছে 16-21, 21-17, 13-21 হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটকে ভি কে শিবকুমার কংগ্রেস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। 3রা জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মিতা হকের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ।

এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। ছটায় শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি 7:10। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে সকাল 8:30। 8:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। সকাল 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক মন কি বাত অনুষ্ঠান শুনবেন আগামীকাল বেলা 11:00। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। মহিলা মহল 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ শুনবেন আধুনিক জ্ঞানের অনুষ্ঠান, 2:15। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 2:30। 2:45 রয়েছে নজরুল গীতির অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে বিকেল 3:00 থেকে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসরে রয়েছে রবিবারের 8:00। 6:30 শুনবেন অনুষ্ঠান সীমান্ত থেকে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 মন কি বাত অনুষ্ঠানের স্থানীয় ভাষায় রূপান্তর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। 9:35 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগামীকাল রাত 10:10 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ।

10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55 আমাদের স্টুডিওর ঘড়িতে। এখন সময়